সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্কর ভাদ মাহর আজি দুদিন 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 20 তারিখ। পঞ্জিকার পড়া পো তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর অষ্টমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:59 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:52

0: কি জানানে, অহিংসা বাপুয়ে পাতিলে রণ, নাই ধেনুকার নাই বন্দুক নাই বাটলু গুটি, তথাপি কিন্তু দেশের শত্রু করিলে দেখি ক্ষতি, এনেহেন বীর কোনখন দেশত কেইজন বারু আছে, বাপুর জহতে আজি ভারতত তিরঙ্গ পতাকা নাচে। অহিংসা সংগ্রাম করে ইংরাজর দরে পরাক্রমী একটা শক্তিক বাপুজিয়ে ভারতের বিতাড়িত করিলে, দেশ স্বাধীন করিলে। সেই কারণে সকলে গায় রোহ পাতি ঠেহ পাতি রঞ্জিকাবি, এইজনেই গান্ধীজি।
1: লক্ষ্যধর চৌধুরী জীবনত দুগৰাকী ব্যক্তিক ভয় করেছিল।
2: মই আজি লক্ষ্য চৌধুরী হয়েছি মোর পরিবারের কারণে, সেই কারণে মই বহু ঠাইত কইছো, আনকি এসেম্বলিত কইছো, মই জীবনত দুজনক ভয় করো, এজন হয়েছে ভগবান, আনজন হয়েছে পরিবার। হাসিছিল, সবাই হাসিছিল, এটা কেবাজনও আছে তাতে, মানে আপনি পরিবারক ভয় করে? বলো, হ্যাঁ পরিবারক ভয় করো। কিয় করো জানে? ভগবানক ভয় করিলে মানুষ সমাজচ্যুত নহয়, পরিবারক ভয় করিলে মানুষ চরিত্রচ্যুত নহয়।
1: রাজনীতিয়েই হোক, সাহিত্যই হোক, নাট্যক্ষেত্রই হোক বা সেলুলয়েডর পৃথিবীয়ে হোক, সকলোতে নিজ প্রতিভার স্বাক্ষর বহন করে যাওয়া, জীবনক ভালপা, মানুষক ভালপা, জীবনের ঘাট প্রতিঘাতর মাজতো হাসি থাকবলে শিকা, মানুষ বিচারি ফুরা এগারী জীবনশিল্পী লক্ষ্যধর চৌধুরী।
3: মরণ মানে আটাইতক বেয়া পাও, জীবনের জীবন তো মোর কারণে ধুনিয়া, বুঝলা, মানে জীবন উপভোগ করব খোঁজো, হাসিব খোঁজো, নাচিব খোঁজো। শ্রীকৃষ্ণ গীতাত কইছে যে তোমালকে আনন্দ করা, সামবেদত থাকা, তোমালোক ঋগবেদত থাকিব নালাগে। সামবেদত কি আছে অর্জুনে সুধিলে, বোলে নাচ আছে, গান আছে, অপ্সরা আছে, গন্ধর্ব আছে। তুমি অর্জুন ইমান ধুনিয়া মানুষ হই, ঋগবেদর কথা ভাবিছা কেউ? সেইবিল ঋষি মুনিয়ে ভাবিব হাবির মাজত, বুঝছা, আমি কেউ ভাবিম? শ্রীকৃষ্ণ সংস্কৃতি আনন্দ, জীবন আনন্দর কারণে, জীবন মানেই যৌবন, যৌবন মানে আনন্দ। মই সেইকারণে বয়স কিমান হল নহয়, বন্ধু কিমান হল, জীবন জুখিবা হাঁহিরে চকুলোরে নহয়, বুঝলা, বয়স জুখিবা বন্ধুরে বছররে নহয়। মই কিমান বন্ধু হল সেইটু চাও, মরাত নাই, নমরি অমর হব খোঁজো, মরি অমর হয়ে কি লাভ, দেখাই নোপা যদি, বুঝা, শোক সভা পাতিলে মোর ইমান বেয়া লাগে, যার কারণে শোক করলে কি গমেই নাই, তুমি অকল চাহ জলপান খোয়া, বুঝছা, শ্রাদ্ধ শ্রাদ্ধ খাই থাকা আর সি মরি থাকে, সেখানে মরিব মন না যায়, বুঝা।
1: এনে শিল্পীর কেতিয়াও মৃত্যু হব নোৱাৰে, জিয়াই থাকে মানুহৰ হৃদয়ত।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোন অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: এই কাহিনী হল এগারী নার্সর আর অন্তরাত্মার।
3: আহি গল দরমহা, এতিয়া নতুন কান ফুলি
4: নহয়, প্রথমে সঞ্চয়,
3: প্রথমে কান ফুলি।
4: শুন, প্রতি মাহে অল্প বচাও, অল্প বিনিয়োগ কর, আর অল্প ইমার্জেন্সির বাবেও হাস, যাতে হয়ে রয়ে টেনশন ফ্রি।
3: কিন্তু কান ফুলি কি হব,
4: যাবানে দিদিও ইঞ্জেকশন?
5: আরবিআই কয়
4: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
6: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সিয়েলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
6: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স।

0: জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি কামরূপ মহানগর জিলার রেহরূপ শুনিলে। আমার সৈতে আছিল আমার সংবাদদাতা হেমন্ত বৰা।
1: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
2: তেওঁলোকর বাবে মন্নাপুরম ফাইন্যান্সেলও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
1: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইন্যান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আৰম্ভ কৰা হৈছে আপোনালোকৰ অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান ফোন ইন কল্পতৰু। শ্ৰোতাসকলে নিজৰ প্ৰিয় গীতটি শুনিবলৈ আমালৈ ফোন কৰিব পাৰিব এই দুটি নম্বৰত 03612661876 আৰু 94354052233। প্ৰিয় শ্ৰোতা, আপোনালোকৰ সৈতে ষ্টুডিঅ'ত আছোঁ মই জ্যোতি হাজৰিকা। আজি যিহেতু পবিত্ৰ ভাদ মাহৰ 2 তাৰিখ, সেয়েহে সকলো ভক্তপ্ৰাণ ৰাইজক ভক্তিভৰা সেৱা জনাই এটি ভক্তিমূলক গীতেৰেই আজিৰ অনুষ্ঠানটি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। শিল্পী জুবিন গাৰ্গ আৰু সংগীতবৃন্দ।

0: বুঝি পাইছে ডাঙর ডাঙর ডাঙর ডাঙর মাছ পাইছে
1: আর ডাঙর ডাঙর লাড়ু এইবিল খাব পাই
0: কিন্তু
1: তাতে ঠিক করলে
0: এটা মোর কারণে তুমি
1: কান্দা কাটার কোনো লাভ হবো না
0: এইবুলি ফেলে কি কয়।

0: nilegi lunam chenge silong si lun he silong si lunam rang la sohut ke la ohom rajdhani ke silong matidi
1: kalang
0: ai hala sohut ke reduce the son da ha silong sido
1: amasi karbiang deng mang ta
0: karbiang deng mang ta dakla dulo on dulo
1: hala sohut ke all india radio silong ko hati
0: po on lalo amasi inge hala dak pe nili lun u e he jirthom jir phila son si lundam lo heyo adha ke group song dolo adha ke single dolo ola son si lun lo la pen ke akoda silong ben jetia la ke ni meghaloy long lo ga phi bange asam rajdhani ke dak guwahati dispur van delo mati di
1: 1972
0: pen ke ni li dak guwahati dan akas ban ni dak guwahati silun bom lo la pen ke 1988 mulom anam bange ni li gang ton lo
1: মানে গুয়াহাটিয়েলং লুন কিলুন কাংটনিক
0: রেডিও স্টেশনে বাংলি ডালো হে বঞ্চিতা নিলি কেনে 1989 লাসন পেন কে হেদি নাইনটিন 2026 আনসি নিলি বাং পিনলো
1: নালি রেডিও লং কিলুন চেং আলুন নাংনিং আরলু দুইকমা
0: নিলি কিলুন চেং বাঙ্গে ইলি তুমলা ডিস্ট্রিক্ট লং হেদি লাসো আলুন সি কিলুন কে তক বাং কে হলা লংলি কালিতা কে হাই বে পো লংলি সি কে তক লাসে নিলিয়া সব উলুনি পো দে

0: kulalonga nangli men ke kichet togar ni pen sinangli sosi kola men pen sinangli pan ma jok ta chini pon ni
1: la sina chini lo la
0: nangli kon atasi me la lp ke pasiglo
1: nili 9 lo ni 10 lo ni la sona ningkan an si paslo
0: ke paslo pas de la finale ko dawlo ke charli ke
1: dag di phu government girls school
0: la lp school nge charli hun nangli lulun ma
1: হালা সুবেন কে আসাব সুবে লাসন মানে লাপু কিলুন পা মিয়ে যাত কালিলো হে আহুরা দাংলা স্কুল পিনে পিনে প্রোগ্রাম দলতে নাং পালুন পয়ে হালা সুহুদা বাঙ্গে চেয়ারলিয়ে দিম তাবে কে তো বাং তাবে লা কপিমা রেডিও লঙ্কার জুলং কপিমা কেথেক দুলং লাসন সি গিলুন লুন হে তাই লুন গে লুন হে তামে পাথু সি পাথু পিক হালা সুহুদ বাঙ্গে
0: কিনে না লিলা লুন কিলুন নিং দোমা স্কুলৰ এল পি স্কুলৰ গিলো নালোন হে
1: দে অসমীয়া প্ৰাং প্ৰাং আবাৰী মাই হৈ হে
0: লুনি থাকে
1: জোনা কৰে ৰাতি অসমীৰে মাতি জিলিকি জিলিকি পৰে
0: কম্বাইন মাতি বয়েজ এণ্ড গাৰ্লছ পঢ়িলা পেট মাতি দি
1: আমার সিলা গার্লস স্কুল টাংটিয়া কো গেলা নিলে তোমার ফ্রাং এলা বেসিক স্কুল হে ফেলাং হে বেসিক স্কুল লংসি আকো গার্লস স্কুল হাডাকসি নিকান হিনিকে থমকে হাডাকসি নীল তো ভানা এডমিশন আই পি আকো বেসিক স্কুল ব্যাংকে ডাক লা ননলে কেনে লা বহে স্কুল আই স্কুল ফিল দো মাতি দি লা সব দুংসি আকো বান্ধু দেলো আলা সোফি হালা সো স্কুল বাং খালি দো মাসে হালা ডাকসে নীল তুম কচারলি হালা সোহ বাংকে
0: হালা সোহত কেনে স্কুল হাওয়ার আলাম নাং থানি চাতে কসন মা হালা সোহত
1: হালা সোহত বাংকে স্কুল বাংকে পুলোতে মানে আই স্কুল মাসি আবিলাং লা সোত কে হে লা বেসি স্কুল হুম দো বেঙ্গেলা বহে স্কুল হেদি নন গে বহে স্কুল গভর্নমেন্ট লা হাই সেকেন্ডারি স্কুল হে লা হিনিবে আফিসি লা গার্লস স্কুল গে নাং পিলোমাতি হালা সহদ বাংকে লাপন কাচারলি জেথান বাং বুতে মি ও টিচার তুমতা নাং থান পামি তা আবার সাহে বাংকে কম হেক লাং হে লা আকো ননাসন হাকো তুমকে হাকো স্কুল কে লা কপিমা ক্লাস লো নাকে থান নাং থান পামি যা কপি বা নাংথানি নাঙা পাচারলি তা মানে চেয়ারজুডুন লং মানে নাংথান পা মেয়ে যা টিচার তুমে আকো ইং হনতা ইং হনপন ও ননাসন টিউশন আবি পুলনতে যে সুলিলে পোয়া যা হে সনকালি টিউশন থা এন এ হালা সোহদা বাঙ্গে
0: নালি হেমপেন স্কুল কোন চে হেলো লো
1: দেবো হে হেমপে হেমা দুঙ মালো আপর মানে আপরটা নাং নিল নীল তুমকে মেম্বার্স টেলে আদুং সে নিলি তুম হেম মাতি আমার সে লাদাখ পেনকে দেব খেতকে
0: হাল সরকে দীপ রংসপিকে ইং না মাংসে মাতি
1: হাবি দাংসে
0: হাল সরকে দীপ রংসপিকে হাবি দাংসে নীল তুম প্লাস নালিয়া কায়ালামু পুথর চেথানিক আং ডেং সিকে পিনিকে লা আনসি কাং তনল
1: ওই ওই

0: দরকার। আর এই খেতিটো প্রথমতে আমার পশ্চিমবঙ্গত আরম্ভ হয়েছিল, তারপিছতে লাহে লাহে এইটো আমার উড়িষ্যা, তামিলনাড়ু, মানে যা গরম অঞ্চল হয় সেইবিল করবলে আরম্ভ করেছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন হওয়ার লগেলগে আমার অসমতো এই খেতি করবলে লওয়া হয়েছে। এই খেতি করবলে আপনার মিল্কি মাশরুম করবলে হলে আপনার অয়েস্টার খেতির দরে প্রায় একই হয়, মানে আপনার কৃষি প্রণালী যদি আমি চাও, আপনার মিল্কি মাশরুম করবলে খের লাগিব, তারপর মাশরুম স্পন মানে মাশরুমের বীজটো লাগিব, তারপর আপনার পলিথিন লাগিব, তারপর আপনার 1 গ্রাম মান বেবিস্টিন পাউডার লাগিব, আর একটা কোঠালি দরকার হব যত আমি মাশরুমের বেগবিল রাখি। এতিয়া কথা আহিলে কি, মই প্রায় বুলিয়ে কলো, ধর কিছু জানে কিছু নাজানে, যেহেতু কিছু নাজানে মানে কৈছো, মানে কি হয়, আমার বাইদেউ কৈছে ধান খেতিটো হওয়ার পিছন আমি খেরখিনি মাশরুম বেগত ব্যবহার করব পারো, গতি আমার ধানের উৎপাদন হওয়ার লগেলগে যিখিনি খের বাঁচি যাব, বিশেষ শালি ধানের খেরটো বেশি ভাল হয় বাকি ধানের খেরতকে, গতি শালি ধানের খেরখিনি আমি এই বছর যদি করেছে এই বছর রাখি দিলে আমি দুমাহ তিনিমাহ মাহর পাছত ব্যবহার করব পারো। সেই খেরটো প্রথমতে 2-3 ইঞ্চিমান জোখত মানে কাটি লব লাগিব, তারপর কাটি উঠি পেলায় সেই খেরখিনি বইল করিব লাগিব, প্রথমতে সাফা পানিরে ধুবও পারে, নহলে তার নুধুয়াকেও ডাইরেক্টলি বইল করিব পারে, সিজাব পারে, সেইটোত কোনো অসুবিধা নাই। তারপর বইল করিবলে মানে সময়টো লাগিব আধা ঘন্টা, 25-30 মিনিট লাগে আধা ঘন্টা। বইল করার পিছত কি করিব লাগিব, যিখিনি আমার খেরখিনি বইল হয় সেইখিনি পানিতে যেহেতু ডুবি থাকিব ন, আর পানি যদি পানিতে যদি থাকা খেরখিনিরে আমি মাশরুমের বেগ বনাও তেতিয়া পচি যাওয়ার সম্ভাবনা থাকে, সেয়ে তারপরে যাতে এক্সট্রা পানিখানি উলাই যায় তার কারণে আমি মাশরুমের খেরখিনি এখন সফা ট্রিপাল লই কেনে তাত মেলি দিব লাগিব, শুকুয়াব লাগিব। তারপর আপনি খেরখিনি উলট পালটকে রোদত নহয় কিন্তু এই ছাঁত দিয়ে পেলায় খেরখিনি শুকাব, একবারে শুকাই যাব, মানে ইয়ার অর্থটো এইটে যে আমার খেরখিন 50% পানি থাকিব লাগে আর 50% পানি উলাই যাব লাগে, আমার উদ্দেশ্য মেলি দিয়ার উদ্দেশ্যটো সেইটে। তারপর সেই খেরখিনি যেটা আমার 50% পানিটা থাকিব তেতিয়া গম পাব খেরখিনি আর বেগ বনাবলে আমার মানে রেডি হয়েছে, সাজু হয়েছে। তারপর আমি কি করিম, এটা 60x30 মানে 60 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটারের বহলের একটা বেগ লই কেনে আমি কি করিম, প্রথমতে বেগটো মানে আমি তলর পার্টটুত আমি রসি এডাল বান্ধি বেগটো উলটাই দিম, দি উঠি পেলায় তাতে কি করিম, আমি শুকাই যাওয়া 50% ময়চার থাকা আমি খেরখিনিরে একটা প্রলেপ দিম, তলত একটা লেয়ার দিম, লেয়ার দি কেনে তার উপর আমার যি স্পন থাকিব বীজ থাকিব বীজটো আমি চারিও সাইডে ছটিয়াই দিম। ঠিক তেনেদরে আমি এবার ধানের লেয়ারটো দিম, তারপর বীজটো দিম, আকো ধানের লেয়ার খেরর লেয়ারটো দিম, তারপর বীজ দিম, এনেকে ধর খেরর লেয়ার দি স্টার্ট করে কেনে আমি বেগটোর লাস্ট মানে শেষের অংশটো আমি খেরেরে সম্পূর্ণ করে নিম, মানে আরম্ভণিও খেরেরিয়ে হব আর বন্ধটো আপনার
1: লেয়ার
0: পাঁচটা আমি চারিটা পাঁচটা লেয়ার দিব পারো আরামসে,
1: মানে যেটু প্যাকেট থাকিব যেটু বেগ হব এটু কিমান ওখ হব কিমান দীঘল হব
0: সেইটো আপনার কলু অলরেডি যে পলিথিনের সাইজটো বিভিন্ন ধরনের থাকে, 60x30, 45x20 এনেকা দৈর্ঘ্যর মানে বাজার যার যেনেকে উপলব্ধি হয় তেওঁলোকে সেই হিসাবে বেগটো লব পারিব,
1: যেটু অকন বেশি দীঘল বেগ তাতে হয়তো পাঁচটা লৈকে লেয়ার
0: করব, পাঁচটা লৈকে লেয়ার হব, আর হেৰি যদি সাইজটো কম হয় তেতিয়া হলে চারিটা লেয়ারও হব পারে। তার এইখিনি একে হয় এই অয়েস্টার মাশরুমের নিচিনা করা পদ্ধতিটো। তারপর যেতিয়া বেগখিনি আমার লাস্টত বনুয়া হব নহয়, বনুয়া হয় কিনে আমি লাস্টত মানে কি করিম, বেগটোর খেরখিনি জাপি জাপি দি হেঁচা প্রয়োগ করে পেলায় লাস্টত গিয়ে আমি তা এডাল রসিরে খেরটোর মুখখনি বন্ধ করে পেলায় তাক বন্ধ করে দিম। তারপর বন্ধ করার পিছতে আমি সেই বেগকেইটো মানে যেটা আমার মাশরুমের সিলিন্ডার হব সেইটো আমি আন্ধার কোঠাত রাখিম, একই হয় অয়েস্টারেরও একে হয় যেনেকে করে সেম হয় এইখিনি প্রসিডর। কিন্তু মিল্কি মাশরুমের ক্ষেত্রে কি হয়, এই বেগটো আমার যদি অয়েস্টার করো তেতিয়াহলে 2 সপ্তাহের ভিতর তার মাইসেলিয়াল গ্রোথ মানে বেগটো আমার বগা হবলে স্টার্ট করে, কিন্তু মিল্কি মাশরুমের ক্ষেত্রে এইটো অকমান টাইম লাগে, এইটো ধর আপনার 50-60 দিনও লাগে কেতিয়াবা, আর বহুতে ধর কেতিয়াবা বেগ বনায় বগা কিয় নহয় বগা নহওয়ার কারণে মানে প্রবলেম হয় বলে ডিসকার্ড করে দিয়ে,
1: গতি
0: হয় হয় এইটো মানে টাইমটো অকমান বেশি লাগে, আর যেতিয়ে মাইসেলিয়াল গ্রোথটো মানে গোটে বেগ

মীরা ভীমান্ত রূপর নয়ন্ত নক্তি বঞ্চু তাংসা ইউগলি দেখিল মনোর হিউজ দিগন্ত মীরা ভীমান্ত।

0: আলোচনা করে। বিশেষকৈ জল জীবন মিশন অধিক শক্তিশালী করার উপায় আর শিলহাকু বিলের পুনরুজ্জীবিতকরণের বিষয়ে আলোচনা করা হয় বলে সামাজিক মাধ্যমযোগে মুখ্যমন্ত্রী প্রকাশ করে। বিলখনের জলধারণ ক্ষমতা ঘুরাই আনবলে গ্রহণ করা 237 কোটি টাকার প্রকল্পট কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা সদরি করে। অসম সরকার আর জলশক্তি মন্ত্রালয়ের এই সহযোগিতা অনাগত দিনত অধিক সুদৃঢ় হব বলে ডক্টর শর্মায় আশা প্রকাশ করে। মেঘালয়ের রাজধানী শিলংত খাসি ছাত্র সন্থায় অসমের বাহনের উপর আক্রমণ চলা ঘটনা সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বার্তালাপ করে। সামাজিক মাধ্যমের একটা বার্তায় এই কথা প্রকাশ করে ডক্টর শর্মায় কয় যে শেহতীয়া পরিস্থিতি নিরীক্ষণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করবল সীমান্ত সুরক্ষা আর উন্নয়ন মন্ত্রী অতুল বরাক নির্দেশ দিয়া হয়েছে। পরিস্থিতি শীঘ্রে স্বাভাবিক অবস্থালে ঘুরাই অনাত সুনিশ্চিত করার যোগাযোগ অব্যাহত আছে বলে মুখ্যমন্ত্রী জানিবলৈ দিয়ে। অসম আর মেঘালয়ক ভগ্নী রাজ্য বলে উল্লেখ করে তেও কয় যে দুইখন রাজ্যর মাজত গভীর ঐতিহাসিক সাংস্কৃতিক আর একতার সম্পর্ক আছে। দুইখন রাজ্যর মাজর সম্প্রীতি বন্ধুত্ব আর সদিচ্ছা অটুট রাখার সকল প্রচেষ্টা লওয়া হব বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় উল্লেখ করে। ইপিনে এই ঘটনার প্রতিবাদত আজি খানাপাড়ার জোড়াবাটত অসমৰ চালকসকলে পথৰ মাজত অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিয়ার লগতে মেঘালয়ৰ পঞ্জীয় নম্বর থকা বাহনসমূহৰ চলাচলত বাধা আরোপ করে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন সন্মানের বিভূষিত রাজীব গান্ধীর 82 সংখ্যক জন্মদিন উপলক্ষে আজি গুৱাহাটীৰ রাজ্যিক কংগ্রেসের মুখ্য কার্যালয়ের রাজীব ভবনত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন সাংসদ বলিন কুলিয়ে 21 গছি বন্তি প্রজ্বলনের আরম্ভ করা কার্যসূচীত দলীয় নেতা কর্মীসকলে প্রয়াত প্রধানমন্ত্রীগীর স্মারকত পুষ্পাঞ্জলি অর্পণ করে। ইয়ার পাছত আয়োজিত স্মৃতিচারণ সভাত প্রাক্তন সাংসদ আব্দুল খালেকে দেশ মাতৃর প্রতি রাজীব গান্ধীর অবদানের উপর আলোকপাত করে। বজালি জেলার সদর পাঠশালাতো আজি জেলা কংগ্রেস কমিটি আর বজালি জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগত প্রয়াত প্রধানমন্ত্রীগীর জয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রত বক্তাসকলে রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গী তথা আধুনিক রাষ্ট্র হিসাবে ভারতক গড়ি তোলার দিকত অবদানের উপর আলোকপাত করে। মরিগাঁও রাজচক্রর সৌজন্যত আর মরিগাঁও জেলা অগ্নি নির্বাপক আর জরুরীকালীন সেবার সহযোগত আজি লক্ষ্মীনাথ বেজবরুয়া মাধ্যমিক বিদ্যালয়ত ভূমিকম্প সজাগতা বিষয়ক মক ড্রিল তথা দুর্যোগ সজাগতা কার্যসূচী অনুষ্ঠিত হয়। প্রায় 300 ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষয়িত্রী অংশগ্রহণ করা এই সজাগতা কার্যসূচীর জড়িয়ে ড্রপ কোভার আর হোল্ড কৌশল, উদ্ধারের কৌশল আর অগ্নি সুরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর ভূমি অবৈধভাবে দখলের অভিযোগত আজি হাতীগাঁও আরক্ষী 8 জন লোকক গ্রেপ্তার করে। প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর পত্নীয় দিয়া এজাহারের ভিত্তিত এই লোককেজনক গ্রেপ্তার করা হয়। আমার সংবাদদাতায় জানা মতে হাতীগাঁওর বালিজান পথত থাকা এই ভূমিখিনির সন্দর্ভত তদন্তর যাওয়া আরক্ষীক অবৈধ দখলকারীসকলে হাতে হাতে চোকা অস্ত্র ল আক্রমণের চেষ্টা চলায়। পাছত আরক্ষী এই আক্রমণ প্রতিহত করে 8 জন লোকক গ্রেপ্তার করে। নিশার আঞ্চলিক বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি কাইলৈ পুৱা 7:05 শুনিবলৈ পাব। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো ডক্টৰ অনলাইন। আজিৰ অনুষ্ঠানত শ্রোতাসকলে লগ পাব গেষ্ট্ৰো আৰু লেপাৰস্কোপিক সার্জন ডক্টৰ পংকজ কুমাৰ ভাগৱতীক। অনুষ্ঠানটিত পোনপটীয়াকৈ সংযুক্ত হবলৈ শ্রোতাসকলে ফোন কৰিব পাৰে এই দুটি নম্বৰত। নম্বৰ দুটি হল 9435405222 আৰু 0361266186। এই অনুষ্ঠানটি ৰাত ধৰি মাইক্ৰফোনৰ সন্মুখত এয়া হিমন্ত বৰ্মা।
1: নমস্কাৰ আদৰৰ শ্ৰোতা, ডক্টৰ অনলাইন অনুষ্ঠানলৈ আপোনালোক আটাইকে আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আদৰৰ শ্ৰোতা, ইতিমধ্যে আমাৰ কৌশিকা জনাইছে যে আজি আমাৰ ষ্টুডিঅ'ত উপস্থিত আছে জ্যেষ্ঠ গেষ্ট্ৰ আৰু লেপ্ৰস্কোপিক সার্জন ডক্টৰ পংকজ কুমাৰ ভাগৱতী। ডক্টৰ ভাগৱতী, স্বাগতম জনাইছোঁ ডক্টৰ অনলাইন অনুষ্ঠানলৈ।
2: ধন্যবাদ, নমস্কাৰ।
1: আর এটা অতি গুরুত্বপূর্ণ বিভাগ আপনি চোয়াচিতা করে আছে আর বর্তমান সময় অতিকই আমার গেষ্ট্রো সম্পর্কীয় যা সমস্যা, সাধারণত আমি গ্যাস্ট্রিক বলে কোম বা যা কথা কোম তার শল্য চিকিৎসার সঙ্গে আপনি জড়িত আর লেপ্রোস্কোপিক যে